Oya nsenchene nyankopone. Hey nsenchene oya wa David no mbremu. Di oya wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu ene dey. Message o nsenchene ene dey. Ti wa wa majuma ene dey.